0: পার্থক্য ইমানেই যে নিম্ন শ্রেণীয়ে আমার দৈনিক জীবনের লাগতিয়াল বস্তুবোৰৰ যোগান ধরে, কিন্তু ললিত কলায় বিশেষক জীবনের সেই দাবিবোৰৰ পৰা আঁতৰতে থাকি আনন্দর সফুরা আমার কাষ চপাই দিয়েহি। ললিত কলা নিমজ, ই আমার দিনটিয়া শুকান জীবনটুক জীব দি নিমজ আর রসাল করে তোলে। কবিতার লগতে সাহিত্যও এটি আর্ট, ই আমার অন্তরাত্মার আনন্দর কারণেই বিশেষক জিয়াই আছে। ব্যবহারত আবশ্যক হওয়া সঁজুলি লৈ ললিত কলার স্থান বা খাপ নির্ণয় করা হয়। এই সঁজুলিবিলাকেরে আর্টে বাহিরর বাস্তবক এক মানসিক গঢ় দিয়ে। খনিকরে বতালি হাতুরিরে নিজর প্রাণত অঁকা বিদ্যাদেবীর অভিব্যক্তিরে হয়তো সরস্বতীর মূর্তি গঢ়ে। চিত্রকরে লেখনিরে প্রাকৃতিক সৌন্দর্যর বা কোনোবা রূপহীর রূপর প্রতিরূপ দিয়ে। শ্রীকৃষ্ণই বাঁহীর সেৱত নিজর প্রাণর আকর্ষণী মন্ত্র ধ্বনিত করে তোলে। এই খনিকর, চিত্রকর বা সংগীতকার শ্রীকৃষ্ণর প্রাণর যুর অনুভূতি, সি ক্রমে বতালি হাতুরি, লেখনী আর বাঁহীর নিচিনা বাদ্যযন্ত্রর সঁজুলির আশ্রয়ত বাহিরর জগতর লোকর অন্তরত সৌন্দর্যবোধ যোগাই দিয়েহি। কিন্তু সাহিত্যত তেনে পাদার্থিক সঁজুলির আবশ্যক নাই। শব্দর ঝঙ্কার বাদ দিলে কবিতায় পোনে পোনেই এখন অন্তরত থাকি আন এখন অন্তরর ওসরত নিজা অনুভূতির বিকাশ প্রার্থনা করে বলিব পারো। সঁচা কথা কবলৈ হলে মানুহর কল্পনাক জীব দিবলৈ বা বাস্তবক নতুনকৈ রূপ দিবলৈ ভাষার নিচিনা নিমজ সঁজুলি আর নাই। সেই কারণেই সাহিত্য শ্রেষ্ঠ আর্ট। সাহিত্যই ভাষা আর তার ভিতরুয়া শব্দর সংগীতেরে মানব প্রাণর অনুভূতিবিলাক প্রকাশ করে। সাহিত্যংশ সংগীতংশ সরস্বত্যাহ কুশ যুগলং। সাহিত্য আর সংগীত বোলে বিদ্যাদেবীর স্তন যুগল মাত্র। সাহিত্যই এই দ্বিতীয় আর্ট সংগীতর নামমাত্র সহায় হই ভাবর বিকাশ প্রার্থনার সমিধান দিয়ে।
1: মুকুতামালা শুনিলে আজির মুকুতামালার কথাখিনি মহেশ্বর দেওগর লিখনির পৰা লোৱা হল।

শ্রোতাসকলে আমার অনুষ্ঠান শুনিছে আকাশবাণী গুৱাহাটীর মহাবাহুর পৰা। এটা আরম্ভ কৰিছো শাস্ত্রীয় সংগীতের অনুষ্ঠানটির। আজি শুনাবলৈ লৈছো উস্তাদ বিসমিল্লা খাঁর সেনাই বাদন, রাগ ললিত।

ভাউজনিত রোগ, বিশেষকৈ জাপানিজ এনকেফেলাইটিস রোগ আর সজাগতা, এই বিষয়ে ডাক্তার হেমেন দাসের সঙ্গে সাক্ষাৎকার। সাক্ষাৎগ্রহণ আর প্রযোজনা সীমান্ত বার্মার। নিশা 9:30 বজাত ঘন হাজরিকা রচিত নাট জিয়াশিল, প্রযোজনা নীল চক্রবর্তীর।

0: মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় সমগ্র অসমত আমি ইলেকশনের আগতে প্রবর্তন করা 100 টাকা দাইল চেনি আমি দ্বিতীয়বার কারণে অহাকালি আরম্ভ করি, যেহেতু অসমত বানপানী চলি আছে গতিকে আরম্ভর পূর্ণ আমি কার্যসূচী করব খোঁজা নাই। মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় এখন ফেয়ার প্রাইজ সকলকে আহিব বা সুলভ মূল্য সকলকে আহিব আর এই কার্যসূচী 11:30 বজাত কারণে রহার পরে আরম্ভ করব।
1: যোরহাট জেলার টিয়ক বিধানসভা সমষ্টির খড়ফলিয়া গাঁর সরুচরাই গাঁও পঞ্চায়েত কালি মন্ত্রী কৌশিক রায় উপস্থিত হয়ে যোগান ব্যবস্থা নিরীক্ষণ করে। আজি আরম্ভ হবলগিয়া দাইল আর চেনি বিতরণ প্রক্রিয়ারও বুঝ লয়। গৃহ নির্মাণ আর নগর পরিক্রমা মন্ত্রী কৌশিক রায়ের সভাপতিত্বত কালি যোরহাট আবর্ত ভবনের সভাকক্ষত এখন পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকত গৃহ নির্মাণ আর নগর পরিক্রমা বিভাগ, খাদ্য, রাজহুয়া বিতরণ আর গ্রাহক পরিক্রমা বিভাগ তথা সমবায় বিভাগের শীর্ষ বিষয়াসকলের সঙ্গে জেলাখনত রূপায়ণ হয়ে থাকা উন্নয়নমূলক কাম কাজের অগ্রগতি সন্দর্ভত বিস্তৃতভাবে আলোচনা করা হয়। যোরহাট পৌর এলাকার সামগ্রিক উন্নয়ন, নগরীয় আন্তঃগাঁথনি প্রকল্পের গতি আর অনাময় ব্যবস্থার স্থিতি পুনরীক্ষণ করা হয়। মন্ত্রী শ্রীরায়ে জেলাখনের বানপীড়িত অঞ্চলসমূহের জনসাধারণে যাতে অন্ন সেবা দিন কার্যসূচীর অধীনত অত্যাবশ্যকীয় সামগ্রী পর্যাপ্ত পরিমাণে লাভ করে সেয়া নিশ্চিত করবলে সংশ্লিষ্ট বিষয়াসকলক নির্দেশ দিয়ে। দেশজুড়ি আজি রাষ্ট্রীয় পেলু নির্মূলকরণ দিবস উদযাপন করা হব। স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহালে রাজ্যের শিশুসকলক সমীপর বিদ্যালয় তথা অঙ্গনওয়ারী কেন্দ্রলৈ গৈ পেলু নির্মূলকরণের বিনামূলীয় দরব সেবন করাবলৈ অভিভাবকসকলক আহ্বান জানাইছে। উল্লেখযোগ্য যে পেলু নির্মূলকরণের জড়িয়ে শিশুসকলের রক্তাল্পতা রোগ হ্রাস পোৱাৰ লগতে মানসিক প্রগতি সাধন হয়। তদুপরি ইয়ার জড়িয়ে শিশুসকলে অধিক পরিপুষ্টি লাভ করার লগতে শারীরিক বিকাশও সুচল হয়। এফ সি রেংদায়ে মোহনবাগান সুপার জায়েন্টসর পাছতে দ্বিতীয়টো দল হিসাবে 135 সংখ্যক দুরান কাপ ফুটবল প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনেলত স্থান লাভ করেছে। মণিপুরত অনুষ্ঠিত গ্রুপ ডির খেলের শীর্ষ দল হিসাবে দলটো কোয়ার্টার ফাইনেললৈ উন্নীত হয়েছে। প্রথম দুখন খেলত জয়লাভ করার দলটোয়ে 6 পয়েন্ট লাভ করে কোয়ার্টার ফাইনেললৈ উন্নীত হয়। কালি ইম্ফলের খুমান লাম্পাক স্টেডিয়ামত অনুষ্ঠিত এখন খেলত ট্রাও এফ সিয়ে ভারতীয় নৌসেনা দলক 2-1 গোলত পরাস্ত করার লগেলগে এফ সি রেংদায় কোয়ার্টার ফাইনেললৈ উন্নীত হওয়াটো নিশ্চিত হয়ে পড়ে। প্রতিযোগিতাত আজি বিরসা মুন্ডা ফুটবল স্টেডিয়ামত হবলগিয়া গ্রুপ সির খেলত এস সি দিল্লীয়ে বায়ুসেনার ফুটবল দলের বিরুদ্ধে খেলিব। ইপিনে কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনত হবলগিয়া গ্রুপের অন্তিমখন খেলত মোহনবাগান সি এ আই এস এফর সম্মুখীন হব। আপনাদের পুৱাৰ আঞ্চলিক বাতৰি শুনিছে আকাশবাণী গুৱাহাটী কেন্দ্ৰৰ পৰা। এতিয়া আহক ৰূপজ্যোতি বৰুৱাৰ সৈতে আজি গুৱাহাটীৰ পৰা প্ৰকাশিত দৈনিক বাতৰি কাকতসমূহৰ প্ৰথম পৃষ্ঠাৰ মুখ্য বাতৰিত চকু ফুৰাওঁ।
2: আজি গুৱাহাটীৰ পৰা প্ৰকাশিত প্ৰায়বোৰ দৈনিক বাতৰি কাকতে বানত ক্ষয়ক্ষতিৰ জৰীপ, কোৰিয়া মাষ্টাৰ্ছ বেডমিণ্টন প্ৰতিযোগিতাত অস্মিতা চলিহাৰ সোণৰ পদক, ৰাজ্যখনৰ বান পৰিস্থিতি তথা বানত মৃত্যুৰ বাতৰি, বানৰ সময়ত খাদ্যবস্তুৰ মূল্যবৃদ্ধি আদি বাতৰিসমূহ ভিন ভিন শিৰোনামেৰে প্ৰথম পৃষ্ঠাৰ মুখ্য বাতৰিৰূপে প্ৰকাশ কৰিছে। নিয়মীয়া বাৰ্তা কাকতে বানৰ সময়ত মূল্যবৃদ্ধিৰ বাতৰিটো দুমাহতে 30% পৰ্যন্ত চাউলৰ দাম বৃদ্ধি শিৰোনামেৰে প্ৰথম পৃষ্ঠাত মুখ্য বাতৰি হিচাপে প্ৰকাশ কৰিছে। অসমীয়া খবৰ কাকতে কেন্দ্ৰীয় সাহায্য তালিকাত 14টা দুৰ্যোগ নাই নৈ খহনীয়া শিৰোনামেৰে প্ৰথম পৃষ্ঠাত প্ৰকাশ কৰিছে। কোৰিয়া মাষ্টাৰ্ছ বেডমিণ্টন প্ৰতিযোগিতাত অস্মিতা চলিহাৰ সোণৰ পদক অৰ্জন কৰা বাতৰিটো দৈনিক জনমভূমি কাকতখনে বিশ্ব জিনিলে অসম কন্যাই শিৰোনামেৰে প্ৰথম পৃষ্ঠাৰ মুখ্য বাতৰিত স্থান দিছে। ৰাজ্যখনত বৰ্তমানলৈকে বানত মৃত্যুৰ সংখ্যা 100ৰো অধিক স্পৰ্শ কৰা বাতৰিটো দৈনিক অগ্ৰদূত কাকতে প্ৰথম পৃষ্ঠাত প্ৰকাশ কৰিছে। উজনি অসমলৈ যোৱা ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ দুৰৱস্থাৰ এটা বাতৰি প্ৰথম পৃষ্ঠাত, বৃহৎ বৃহৎ গাঁত, উজনিলৈ যোৱা বিধ্বস্ত ৰাষ্ট্ৰীয় ঘাইপথে মাতিছে বিপদ শিৰোনামেৰে প্ৰথম পৃষ্ঠাত দৈনিক অসম কাকতখনে প্ৰকাশ কৰিছে। ৰাজ্যত আৰম্ভ হোৱা বানত ক্ষয়ক্ষতিৰ জৰীপৰ বাতৰিটো দি আছাম ট্ৰিবিউন কাকতখনে ছাৰ্ভে টু এছেছ ফ্লাড ডেমেজ বিগিনছ ইন ষ্টেট শিৰোনামেৰে প্ৰথম পৃষ্ঠাত মুখ্য বাতৰি হিচাপে প্ৰকাশ কৰিছে। একেটা বাতৰিকে দ্য চেণ্টিনেল কাকতখনেও প্ৰথম পৃষ্ঠাৰ মুখ্য বাতৰিৰূপে প্ৰকাশ কৰিছে। লোকপিয়লৰ কাৰ্যত শিক্ষক নিযুক্তি কৰা বাতৰিটো অসমীয়া প্ৰতিদিন কাকতখনে বিদ্যালয়ে বিদ্যালয়ে শিক্ষক শূন্য কৰি ৰাজ্যত লোকপিয়লৰ যুঁজা শিৰোনামেৰে এটা বাতৰি প্ৰথম পৃষ্ঠাত বিশেষভাৱে প্ৰকাশ কৰিছে। আহক আমি এতিয়া পুনৰ বাতৰিৰ মাজলৈ উভতি যাওঁ।
1: ওদালগুৰি সদৰৰ মধ্য ওদালগুৰি ৰাখাল নামঘৰৰ সভাপতি বিশিষ্ট নাগৰিক সুছেন ওজাৰ যোৱা নিশা আকস্মিকভাৱে দেহাৱসান ঘটে। মৃত্যুৰ সময়ত তেওঁৰ বয়স হৈছিল 75 বছৰ। বিভিন্ন অনুষ্ঠান প্ৰতিষ্ঠানৰ সৈতে জড়িত বি পি এফৰ ওদালগুৰি ব্লক সমিতিৰ সভাপতি ওজাৰ বিয়োগত ভালেসংখ্যক ব্যক্তি আৰু সংগঠনে গভীৰ শোক প্ৰকাশ কৰিছে। স্থানীয় বতৰৰ আগলি বতৰা অনুসৰি অহা 24 ঘণ্টাত গুৱাহাটী আৰু ইয়াৰ উপকণ্ঠ অঞ্চলত বতৰ আংশিকভাৱে ডাৱৰীয়া হৈ থকাৰ লগতে 2-1 পাতলীয়া বৰষুণ অহাৰ সম্ভাৱনা আছে। আজি গুৱাহাটীৰ তাপমাত্ৰা সৰ্বোচ্চ 33 ডিগ্ৰী চেলছিয়াছ আৰু

0: সকল উপস্থিত থাকে। বৈঠক ঠাকুরমা মহিলারিয়ে কয় যে বিভিন্ন কেন্দ্রীয় আর রাজ্য সরকারের আসনির অধীন বিটিসি এলাকাত রূপায়ণ করার উন্নয়নমূলক প্রজেক্ট আর কল্যাণমূলক আসনিবুরর স্বচ্ছতা দায়বদ্ধতা আর গুণগত মান নিশ্চিত করার লক্ষ্যরে কমিটি দুখন গঠন করা হয়েছে। তেও সরকারি ধনের শৈতিক ব্যবহার নিশ্চিত করার লগতে আসনির সুবিধা প্রকৃত হিতাধিকারীয় সময়মতে আর সামান্য লাভ করার নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করে। বিটিসির মুখ্য কার্যবাহী সদস্য হাগ্রামা মহিলারিয়ে বিটিআরর জিলা আর মুকুমাত আসনি আর উন্নয়নের কাম কাজ মনিটরিং করে সমন্বিত উন্নয়ন নিশ্চিত করবলৈ আহ্বান জানায়।
1: বিটিসির মুখ্য কার্যবাহী সদস্য হাগ্রামা মহিলারিয়ে চিফ রিলিফ ফান্ড নামৰ এক কল্যাণমূলক আসনি মুকলি করে। বিটিসি এলাকার আর্তজনক আর্থিক সহায় আগবার লক্ষ্যে এই পুঁজি গঠন করা হয়েছে। এই সন্দর্ভ শুনক আমার সংবাদদাতার।
0: এই পুঁজি বিটিসি এলাকার আর্থিকভাবে অসুবিধাগ্রস্ত আর প্রয়োজনত থাকা মানুষক আর্থিক সাহায্য করবলে গঠন করা হয়েছে। পুঁজির জড়িয়ে দরিদ্র মানুষক সাহায্য, চিকিৎসা আর চিকিৎসার ক্ষেত্র সাহায্য আর দুর্যোগের সময়ত রিলিফ দিয়া হব। ধর্ম, জাতি, বর্ণ আর ভাষা নির্বিশেষে ই সাহায্য দিয়া হব। বিটিসির মুখ্য কার্যবাহী সদস্য হাগ্রামা মহিলারিয়ে জনসাধারণ, বিভিন্ন সংগঠন আর শুভ সাংকী সকলক পুঁজিলয় দান আগবাড়াবলৈ আহ্বান জানায়। পুঁজিলয় দান আগবাড়াবলৈ www.chiefreliefffund.in যোগাযোগ করিব পারে। সহায়ের বাবে 9435027116 নম্বরত যোগাযোগ করিব পারে।
1: এতিয়া সময় হল জিলা রেহরূপৰ পৰা বিদায় লোৱাৰ। কাইলৈ পুৱা 9:15 বজাত লৈ আহিম আন এখন জিলাৰ ৰেহৰূপ। নমস্কাৰ।

0: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু।
1: নমস্কাৰ প্ৰিয় শ্ৰোতা, হাতে পাতে সুৰৰ আৱেশ অনুষ্ঠানটিৰ আন এটি খণ্ডলৈ মই পম্পী বৈশ্যই আপোনালোক সকলোকে আদৰণি জনাইছোঁ। আশা কৰোঁ আপোনালোক সকলো কুশলে আছে। প্ৰিয় শ্ৰোতা, আমাৰ এই অনুষ্ঠানটিৰ জৰিয়তে আমি বিভিন্নজন ব্যক্তিৰ সৈতে কথা পাতোঁ, তেওঁলোকৰ মনৰ কথা তথা তেওঁলোকক ওচৰৰ পৰা জনাৰ কিছু প্ৰয়াস কৰাৰ লগতে শেষত তেওঁলোকে ভালপোৱা এটি গীত শুনাবলৈ আমি চেষ্টা কৰোঁ। গতিকে আহকচোন, পলম নকৰি আগবাঢ়ো আমাৰ আজিৰ এই অনুষ্ঠানটিৰ মাজলৈ। নমস্কাৰ, হাতে বাতে সুৰৰ আৱেশ অনুষ্ঠানটিলৈ আপোনাক আদৰণি জনাইছোঁ। পোনপ্ৰথমে আপুনি আপোনাৰ পৰিচয়টো জনাব।
2: মেৰ নাম সোনা কিন্নৰ, মই বিহাৰ চে আই হওঁ, মধুবনী জিলা চে। মই ইয়াৰ পে গুৱাহাটী মে 10-12 সাল হৈ গিয়া। মই মেৰে পেৰেণ্টছ লোক মুঝে একচেপ্ট নাই কিয়ে, তো মই ইধৰ গুৱাহাটী মে আকে মাংগতি হওঁ, খাতি হওঁ, ইয়াহি মেৰা হওঁ।
1: যদিও আমাৰ উচ্চতম ন্যায়ালয়ে তৃতীয় লিংগৰ ব্যক্তিসকলক সমাজৰে এক অংগ হিচাপে স্বীকৃতি প্ৰদান কৰিছে, তথাপিও সমাজ এখন পৰিৱৰ্তন হোৱালে কিছু সময় লাগে আৰু এই সময়খিনিত অকণমান জটিল হৈ পৰে। গতিকে আপুনি এই সময়ছোৱাত, অৰ্থাৎ আপোনালোকক যেতিয়া মানুহে চায়, আপোনালোকে যেতিয়া মানুহৰ ওচৰলৈ যায়, তেওঁলোকে নিশ্চয়কৈ প্ৰথমে এটা বেলেগ ধৰণেই আপোনালোকক লয়। সেই চকুৰ চাৱনিটো আপুনি কিদৰে গ্ৰহণ কৰে?
2: বুৰা লগতা হে, বুৰা তো কিছু কবি লাগেগা না, কুছ ভি বোলনে সে বুৰা লাগেগা, লেকিন ক্যা কৰেঙ্গে, আপ হম লোগো কো সহনে কা আদত হো গই হে, সমঝ গয়ে কি কিতনা ভি হম লোগ আচ্ছে সে রহে, চাহে প্যার সে রহে, লোগ মুঝে হিজরা, কিন্নর, ছক্কা ইয়ে বোলেঙ্গে বোলেঙ্গে, লোগ কো বোলনে কা কাম হে, লোগ বোলেঙ্গে, হম লোগো কো সুননে কা কাম হে, হম লোগ সুনেঙ্গে।
1: আপুনি যে সাধারণ মানুষখিনিত কই অকমান পৃথক, সেই অনুভূতিটো কেতিয়া আহিল?
2: একচুয়ালি জব 10 সাল কে হুয়ে তো মেরে মম্মি পাপা তো নেই বতায়ে, বট মেরে গাঁও, মেরে গাঁও সমাজ কে লোক, জেসে কি মেরে পড়োসি লোক বোলে কি তুম কিন্নর হ্যায়, তো মুঝে থোড়া সা শরম লাগা, মেরে মা বাপ নে মুঝে নহি ভগায়া, লেকিন বট থোড়ি দের কে লিয়ে মানে আপনে আপকো সোচা কি জব মুঝে এসে বোলতে হ্যায় লোক, তো মুঝে ইয়াহাঁ ইস ইন লোগো কে সাথ মে মুঝে রহনা নহি সহি লাগা, ইসিলিয়ে মে কিন্নর সমাজ মে আকর কে মে রহতি হুঁ।
1: আপোনাৰ কেতিয়াবা সেই শৈশৱৰ ঘৰখনলৈ মনত পৰে নে?
2: বহুত ইয়াদ আতি হে, কিছে নহি ইয়াদ আয়ে, মা বাপ কা বহুত, মতলব সবকো ইয়াদ আতি হে মা বাপ কা, বাট ক্যা কৰেঙ্গে।
1: 8-9-10 বছৰীয়া সেই সৰু ল'ৰাজনে ডাঙৰ হৈ কি হ'ব বিচাৰে, তাৰ সপোন কি আছিল বুলি সোধো, তেতিয়াহ'লে আপুনি এই মুহূৰ্তত কি ক'ব বিচাৰে?
2: মেৰা বচপন চে থা কি মই পঢ় লিখ কে ডক্টৰ বনো, হাঁ কুছ আগে মতলব কুছ ডক্টৰ বনো, আদমি গৰীবো কা মতলব দেখোঁ, বট ইয়ে সপনা কবি পুরা নাই হো সকতা হ্যাঁ না, কিন্তু মে আব ইস টাইম পড়ি লিখি নাই হো, মে 10 ক্লাস তক, মে 10 তক মে পড়ি লিখ কে ইসকে বাদ সে মে ইস লাইন মে আয়া।
1: আপনি যেহেতু 10 বছর বয়সতে ঘরখন এরি বেলেগ এখন পৃথিবীলৈ গুছি আহিলে, মই জানিব বিচাৰিছো যে 10ম মানলৈ আপুনি পঢ়া বুলি কৈছে, গতিকে আপুনি সেই শিক্ষা কৰ পৰা গ্ৰহণ কৰিছিলে?
2: হ্যাঁ কিনে সমাজ নে পঢ়ায় থা 10 সাল কে বাদ, ইসকে বাদ সে মে জো জো মেরি গুরু হ্যাঁ ও মুঝে পড়ায়, লেকিন আব থোড়া সা বড়া হো গিয়া, লোক মুঝে ট্রোল করনে লাগে কি তু কিন্নর হ্যায় এসা ওসা, তো ইসকে বাদ সে মে ওয়াহাঁ সে নিকল গই, মে বোলে নাই ইন লোগো কে সাথ মে রহনে সে মেরা জিত নাই, ক্যুঁকি লড়াই ঝগড়া হো যাতা থা, কোই কোই বাত কে লিয়ে মুঝে বহুত ট্রোল করতে থে, বার বার বোলতে থে কি তু কিন্নর হ্যায়, ছক্কা হ্যায়, তু এসা হ্যায় ওসা, ইসিলিয়ে মে ওয়াহাঁ সে নিকল গই।
1: যদি সমাজখনে আপোনালোকক আদরি লয়, তেতিয়াহলে আপোনালোকে এতিয়া যিদৰে চলি আছে সেইবোৰ কাম এৰি সাধাৰণ মানুহৰ দৰে আকৌ নতুনকৈ জীৱনটো গঢ়িবলৈ চেষ্টা কৰিবনে?
2: কিয় নহি কৰনা চাহেঙ্গে, আগৰ মুঝে এছা মৌকা মিলেগা তো জৰুৰ কৰনা চাহেঙ্গে, এইটো বহুত খুচি কি বাত হে, যে মুঝে এছা মৌকা মিল ৰহা হে, এছা মৌকা কোই দে ৰহে, তো কোন খোনা চাহেঙ্গে, মই চাহতি হুঁ কি মুঝে এছা মৌকা মিলে যে মই পঢ় লিখ কৰকে কুছ কৰোঁ, ইয়ে সব সমাজ ইয়ে সব না কৰোঁ, তো মুঝে বহুত খুচি মিলেগী, লেকিন চাহে কিতনা ভি পঢ় লিখ লুঁ।

0: প্রিয় শ্রোতা, অনুষ্ঠানত আজি কথা পাতি আছো শাওন মাহ সম্পর্কত। পুনের এগারী যুবকক মই লগ পাইছো। নমস্কার, আপনার নাম আর পরিচয় জানাব।
1: নমস্কার, মোর নাম প্রজ্ঞানজ্যোতি ভূঁয়া আর মানে কটন বিশ্ববিদ্যালয়ের বর্তমান স্নাতক তৃতীয় মহলার।

প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়ি আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়বলে মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটো পলর নির্ভরযোগ্য বাতরির সঙ্গে আমার ওয়েবসাইট আকাশবাণী .gov.in নতুন ভারত ন রূপত আকাশবাণী।

শ্রোতাসকলে গীত আর গজলের অনুষ্ঠানটি শুনেছে আকাশবাণী গুৱাহাটী কেন্দ্রর মহাবাহুরপরা। অনুষ্ঠানত এইবারিয়া পঙ্কজ উদাসর কণ্ঠর এটি গীত।

দে গরজে দেখি পতি কর্মনাথ আজি আহার কন্দা ভাহে ওই টেরলেরি হেরলেরি হেরলেরি হো কিন্তু বতাহতে যায় উরি মে বড় খুঁজে নাহে হুক হুক হেকুটি আহে পিয়াহত কোলে যাতে ফাঁস পানি যে বিচারি কুটু নাপায় হেকুটি দুগুণ বাড়িয়ে যায় ও পানি যে বিচারি কুটু নাপায়।

বহু বীরটার জিগঠা বীরটা পড়িয়া বাং নিলি মরণ সিংহফার হাবার আরলো লাং সানলো বন্টার ক্যাব ডিস্ট্রিক্ট অংডুঙা ডিম লাং আবেরসি দোলাং লাং কেটে প্যান ফারুপ্লিরা থ্রক ক্যাব আরং লাক ইসিরা ফ্লি ক্যাবরা থ্রকসিরা ফারুয়ে থমরা থ্রকসি ক্যাবরা ফ্লি আমলুক কিসুং কেফোনাং প্যান আপারটা সুরি ক্যাবরা ফারু ফোরা থ্রকসির ক্যাবরা সির ক্যাব হেক্টর আনসোসে কিটকি কাং হয় লংলি লাং ইংডুমলো গোলাঘাট ডিস্ট্রিক্ট আলং পাটমি নোট কিটিটাং আবাং আর পোম কে লং ফি লাং কেটে প্যান মনিরা প্রাণ কে দাম আফায় বাং ফারুসি আন প্লেংলো আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি প্যান কে পাকলাং আটেংকে শোণিতপুর নগাঁও গোলাঘাট শিবসাগর হোজাই দরং যোরহাট ধেমাজি চৰাইদেউ কার্বি আংলং লখিমপুর লাফেন্দে বিশ্বনাথ ডিস্ট্রিক্ট অংডুং আহাবার নং আন্তা লাং আবের সি দলাং শিবসাগর লাপেন চৰাইদেউ লং ভমতার নিপেন তমন আরভি কেজাং আজক অংডুং আহাবার পুথত লাং ইংডম থুলো শিবসাগর অংডুং আদিম আলং লাং আংটান কেবারুন এ আজক নং আন্তা লাং পাবিপ্লাক লাং গোলাঘাট ডিস্ট্রিক্ট মরংগি আহাবার আলং পুথত লাং থে থুলো গোলাঘাট ডিস্ট্রিক্ট আলং ধনশিরি আলংরয় লাং গেথে আজক তেবক তেরাই আরং লাং ইংলমলো নৌমলিগড় আলংটা ধনশিরি আলংরয় লাং গেথে আজক অংডুং হাওয়ার লাং ইংলমলো শিবসাগর ডিস্ট্রিক্ট আলং আজহাক স্কুল আলং পিনি পেন লো কেথান পাংচেংলো লাং গেথে পেন কানুহক লাপেনতে কেচেপাচং আহেম কেসেমার স্কুল আমখা আলং নন আন্তা ইংপু পেলাং যোরহাট ডিস্ট্রিক্ট আলংটা অংডুং স্কুল আলং নন আন লো কে থানজি আফান আবার সাই আবেলাং লাপেনতে লাহাই স্কুল আলং গরম বন্ধ পাই পাই নি ফাইক্রি ফো আরনি আন পাকামল পুনাথু লাংকেথে পেন কানহক ফ্লি ডিস্ট্রিক্ট শিবসাগর চৰাইদেউ যোরহাট লাপেনতে গোলাঘাট ডিস্ট্রিক্ট আলং পাটুমি পেন খি দাঁত কানহক কেলাখা কাম ক্লেমল ফার্স্ট ফেজ আহুত কেলাখা কাম পাই পাই থংখেবার নি আন ক্লেম্প শিবসাগর ডিস্ট্রিক্ট ডিমু কো ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন পাটুমি লাংকেথে আওয়ার আলং খি দাঁত কানহক লাখালো চিটি নিফাই থংকে বাংবং খি দাঁত কানহক নাং আটুমাফান ক্ষতিপূরণ পিপো মিনিস্টার বিমল বরা শিবসাগর নামদাং আরই আদলং আরাই লাংকেথে আদিম লাংচারি দামলো লাংকেথে পেন কেদো হেম কানহক আটুমাফান গভর্নমেন্ট টাঙ্কা সুরিং কয় কয় পিপো পু আলাংলি নিংজেলো পঞ্চায়েত লাপেন রুরেল ডেভেলপমেন্ট মিনিস্টার অতুল বরা পাটুমি গোলাঘাট ডিস্ট্রিক্ট বোকাঘাট আলং লাংথে লাংচারি দামল প্লাস্টিক লাংবং পেন তমন টিপলি কানহেন কানহক কেখাং আফান শিবসাগর ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন সেলফ হেল্প গ্রুপ আকেরা পেন ইসি মিশন পাংচেংল লাংঠে আহুত কেপারি ডেং প্লাস্টিক আবং আমুখা ডিস্ট্রিক্ট কাপড়ে কাপড়ে পেন কেপাংরুম আফান কামপারি ডেংপো ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন প্লাস্টিক লাং আবং আমুখা ওয়ার্টা পার ফ্রু ফ্রিসি এলং আদিম কেপাবি আফান থান পাচিনি পণল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ডেটারার আফান হার ঘর তিরঙ্গা মিশন আলং পাচেরা আবদুনসি বিকশিত ভারত কিকেম আলং কেচেপাটু দুন আফান থান পাচিনি পণল সোশিয়াল মিডিয়া পেন আলাংলি লামথে কে পাকলাংকে লামা হেলো ডেট আফান কেথেনায় আমান আপেং কালচারেল এফেয়ার মিনিস্ট্রিটা দো আনারা রাতুম আমিনা মানা মেনা হেমালং ন্যাশনাল ফ্ল্যাগ সমসি আলাংলিতুম আসেলফি হর ঘর তিরঙ্গা ওয়েবসাইট এলং আপলোড কে পাকলেম আফান থান পাচিনি পণল ডেট আরলো কাপড়ে কাপড়ে কাহাবার আলং আসানসি আসাম আলংটা হর ঘর তিরঙ্গা মিশন আলং পাচেরা আবদুনসি তিরঙ্গা আর মুচেজেং লুনচেটো পেন বান্দে মাত্রাম কিলুন প্রোগ্রাম পাডলো সিরিভূমি ডিস্ট্রিক্ট আলংটা পিনি তিরঙ্গা প্রসেশন পাডলো পাই পাই নিফাই ক্রিথ্রক্সিয়ারনি তিরঙ্গা মিশন ইংটনপো হাওয়ার আলো পিনি পেন সাবসিডি আকে জয় পেন দালি লাপেনতে সিনি রন রনপনল মিনিস্টার পিউষ হাজরিকা পাটুমি রহা আলং বাংসৌকে রন আলাম আপুথাক চিনি পনল পিনি রহা আলং কেপাডু ইসি প্রোগ্রাম আলং চিফ মিনিস্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাবসিডি কেটো চিনি লাপেনতে ডালি পেন ডাংলক আসন আসন কেনাঙ্গিয়া হরমু কেরন কেপাংচেং ইংপু পনল দে দাদাং আরলো পিনি নো ওয়ার্ম দে আর্নি তালনার চলো অক প্রাণ মিনিস্টার অশোক সিংহল অঙ্গ

লকে আকাশবাণী ঘটি মহাবাহু কার্বিয়াং ডেঙ্গে বাংলাকে মিডিয়াম ভেবলং মিটার্স ফারুফলিরা ক্রেসিরা টকবর ফো কিলোহার সালং ফারু থ্রক সিরা ইংকর আসির ক্যাপ লাপেন এফ এম আলংকে ফারু ইসিরা ইসিরা টকবর থ্রক মেগাহার্স বিনিকে পাই পাই চেকলো নিফাই ক্যাপ উর্মিয়ার নিমি

রেং ঠাক দুলো তাঙ্কা ফান লাংরং পুলোতে ইতুমাসন কিডু কাকার বি আরাত আতুমকে কুপুল সাকুরি কাছলং দুনুনপ লাকে কিডু কাতুমকে তাঙ্কা চপি মোয়েদেত প সাকুরি তালং উন এলো লাপেন কেপ্লাং আতুমসি সাকুরি কে দো আন তা চেরাই থেপ আঠে কেপ্লাং আতুমকে তাঙ্কা মহামাথা জকলত আপদ কিডু কাতুমকে দুঃখ বম্প কেপ্লাং আতুমসি প্লাং লেথত পুসি সার সিং থাক দুনল লাসি নন কে কিডু কাতুমকে দুঃখ বমলো কেপ্লাং আতুমকে প্লাং লেথতলো লাকে এজুকেশন আফান তাঙ্কা পেন কেবের থিপ আপদ কালিমা কারেং থাক দুনল লাসন বম পুলোতে এজুকেশন আভিল আবেদেট পো লাপেন তাঙ্কা কেপালং নাজি আফান মাথারং পো তাঙ্কা কাপালং নাজি আফান পুলোতে চংহু চংহি দোকায় দরো কেনেপ কাপাটু আকা মানাথুসি মুনি রতুম কেক্লেম চিহুং রং পো আন লোতে খে আওদা দূরতা কাহে নোয়ামো আনাথুসি দাম রং পো পুসি সারসিং নিজে ঠুলো সারসিং নাং আজালে নিজে দামনন নাং সাকুরি লে কেলং বেগ নাংজি লেপুটে নন মালমকে হিনিয়াসন ক্লেম বেগ নাং পো ইসিয়াবাঙ্গে নাং সাকুরি কিলং জি আফান তাঙ্কা মহা চিপা দুরা তাঙ্কা পেন নাম দে ঠেক নাংপো লাপেন এসন অবাঙ্কে আর্লেঙ্গিথিয়া হেম চেপা দু নুন ঠেক নাংজি মাতে আর্লেঙ্গিথিয়া সুপি আফান নাং চেপা চর ঠেক নাংজি আনলোতে সাকুরি কিলং জয়দুন কেজি কারেং পুদুন থিবলো নেকে তাঙ্কা তাবে তাঙ্কা কি দু পুয়াসনতে সাকুরিটা চহাং দুন্দেলো লাপেন পিসো কেন মাতে কাছেপা চর কাছেপা লক আবাঙ্কে কেপ্লাং আর লেঙ্গেঠিয়া হেম পালিং কালি লাকে একাই ডিং পিসি কাছুপু চে রাবজি আফান আপদ কিডুক আহেম তুনন কেপ্লাং হেম তুন লংলে চেপা দন দুনন নেকে খে লাপেন লংরি কাচিং কনথেক আও সপি পেন্সি নেকাই ডিংপি কাছুপু জজি আফান চিরিজি সারসিং থাক দুল গার্ডেন আলং কেডু আদলং আলং আঠাক কারেং লাপেন সারসিং বাহিনীতা ইংনি চমসি চিংকি বম আহুত আর বে কেজাং জিয়াং রিং ঠেক লংসি গার্ডেন আলো কেডু আহেম সো আলং লুদ্দাম রুবলো মালম সো আফি তেমন আর বে কেঠে তেমন হেরাই সিনিং কাংদের সিনিং কাবির লাকপেন আজক কারেং লাপেন সারসিং বাহিনীতা আফি রাফার চিপু ঠেক ঠেপিনলো মালম সো আফি কারেং আবাং আচু চেপাজির ক্রাপসি চিরু সুদ সুদ দেলো সারসিং আবাং কেপাদক জি আফান বর ইলো কারেং চিরু দেরি ইতুম একোপাইসি লাসন পিনি কাচেতং নাংলো আপদ পিনি পেনকে নাহেলো নেকায় ডিংপি আচকলো কিসুং কে বয় দোয়ান সিতা ফোরা পেলো না কারেং আবাং আমেখ্রি চেবেন মিউসি নিংজেলো ইতুম একোপায় তাহাইপো সিতা কসনল নেপায়লং নেমাহাং গাছেপা ক্লাং দামহাই প নেপায় হর চিয়র চট পেন্সি নেফান বি এ আন নাঙ্গা পপরহাই লাসি নে সাকুরি চেপালংসি নেপায়া মহাং কাপা ক্লার্জি আত সি কামাথা সিতা ননকে নেপায়া মহাং কাপা ক্লার্জি আলার নেপায়া মহাং কাপাই গানাথুসি নে কেঙ্কাম চিয়র থুরংলো আপদ নে পীর্থে দুরুন্তা আলিয়াবেলো নে চেপা থিলত সি কেমেলো কুপি আকো পাই কেলাং নো আজালো মা পু কারেং কানিং জি আহুত সারসিং আবাং আরি পাক পেন আংহু দীপ দুঠিসি পুলো কেরতাং লাসন নিংজি দারি নাংলে কেচক চে কালিলো ইতুম চক চে রাপেলো আপদ নাং নেফান নাংসার পিয়া ফান লাপেন নন কেবাংজি ইতুম বাংহিনী কাচিং হন আসিম্বন আফান মাথা থা ইতুম সাকুরিলে লং লিসিতা কেরেংজি আটোয়ারকে আর্না মিশন বাক এঠানজি আপদ ইতুম পীরথে দুডুনাং জিলা লংরি লাপেন খে কেমেজি আটোয়ার কার্বি আরার আফান থানডুনাং জিলা কার্বি আরার আফান মাথা কাংরি মেথাং জং জুং কেরেংজি আফান পুরোতে খে আফান চেতুর টেকাং চরজি লাপেন কে বাঙাবে কিদুনটা প্রাপিক পাক লাসি চোমাং হাবার কে দোদুন আকার বি লাপেন কেদায়

কেদোয়াকার বিয়াতুমকে চোমাং আতুম আওদাদুর কিরিম সিট হেকলংল নাগা কেদায় আনাথুকে দুদুন আকার বিয়াতুমকে নাগা আওদাদু রসমসি চোমাত হাদুন রংল পারক আহম কেদায় আনাথু কেদুদুন আকার বিয়াতুমতা পারক আহম আওদাদুর আসমসি কিরিম দুঞ্জিসি চালিদুন রংল মেথাং আওদাদুর কাচিপা মে কাচিপা ক্লার জিয়াফাত মাথা বাংবে কুচুলং আলিং সি কেদুন আলন কেদু কেথেক দুনলং আলিং সি কিরিম দুন আসার আলার আফান চেহক ঠেকঠে কিদু কেপ্লাঙ্গং চিংহন ঠেকঠে লাসন আরার আফান কপিল নাঙ্গে ধানপ কপুল নাং কেপাং রিউনপ কারেং আবাং নিজেল সারসিং আবাং কারেং কানিংয়ালাম চেদন দুনসি পাকেং নুলো নাং কানিংয়ালাম আহক সীতা পেনাঙা না কার বিয়া তুমসি কেচক চেচট কার বিয়া রাত কালি আপদ কেচক চে আকার বিয়া তুয়াফান নিকাপাচক আতোয়ার থান দুঞ্জি কেথেক থে আকার বিয়া তুয়াফান নিকাপাথেক আতোয়ার নাথু জংডুঞ্জি ন নে তুমতা একোপাইল নে পিনে চক চে দেল আপদ নে কাপাচক থুজি আফান নে পাই পেনচিং বাই দামসি নাং তুমা হেম বাংপ নাং ফান লাম এঠে নাং পাবি দুনপো নাং মাধা চেপা সুমদারি ইতুম পিরথে দুদু নাং জিলাং ইতুম আসনসন কিদুপ আগলেঙ্গিঠে পেন কাছে ফু কাবে তাংকা মাহা কাদুরে পেনাজক সাকুরি কচলং দুন্দে আকার বিয়ারার আতুমা ফান কেরেংজি আতোয়ার থান দু নাং জিলাং সাকুরি পেন্দেলে কেরেংজি আতোয়ার কালি বু ফাক কাপাং রেং চাইনং চেলং কাপাং রেং লাং অক কাপাং রেং থেসেরিয়া সাই কাতিকি থেংপি থেংপ্রাং চে কি ঘিহনা সাই কাতিকি হাই হুই পেন্দা খে আফান কেরেং ইয়া তোয়ার থান পন্থেক এহে মেরিত চিপাপলাং ইথেক মোটর গাড়ি চেনাম ইথেক পু রাত আফান পাকলাংকাং সিনা ইতুম কাপাপ্লেং উনিয়া কাম আমু আনকে মুই সোমার আতুমলে পাপাপ্লেং লোনা ধরম পেনলে কাম ক্লেম পনলোতে আজাতটা প্লেং মুঞ্জি আর নামদো কারেং আসার পি আবাং মেন মেন হারলুং অত প্লট আমাত কারেং আফু টাং আলং পাকলু তে রাজক কারেং আবাং থিরিক জক সি কামাথা আংকুং চেবেং পেটল কারেং কারেম আসে আর্জুলং সীতা আসার পি আবাং থাং মাথা ঠেকঠে দেল ডক্টরস নার্স আফানলে হাং দামজি সীতা আদুং হেটকে ডক্টর নার্স তা আবে লাপেনকে চেকৈনতকে কার বিয়া হেম তা আবে কামাথা অং কাবি আফুয়ার তিং হিল আনু সলুক লাগল আনিং চক টক ফুবল আমেক পাতাম জুড়ি এরল সীতা কুঙের কুঙের পু উসুকা চিরুয়াশে আর জুলং পেন কারেং আসার পিয়াবাং মেন মেন লাং হার লুংলে আফু কেচকলু নামাত আফু কাংসাম জেট আসন আফু আরজাং টাংল কারেং আবাং তা আসু চেলাং দিং সি আনিং কারং আমেখ্রি জাং রিংল নিহাং নাথু পেন সামপ্রিয়া তুর নাংলে সি দিলায়া বজার আলং কিবিন ঠিপ আহুন মিলান কে দোহান তা হা সিনিং সঙ্গ নাথু ইংজার পন এট সি দিলায়া হাবার খেলান চেনলো

0: মার্জনত আয়োজিত এটা অনুষ্ঠানত খাদ্য সুরক্ষা আর পরিপুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে মসুর ডাইল আর চেনি বিতরণ কার্যসূচীর শুভারম্ভ করে। কমার্জনের এখন সুলভ মূল্য দোকানত এই কার্যসূচীর শুভারম্ভ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় বর্তমান সরকারে গ্রহণ করা বিভিন্ন কার্যসূচী সন্দর্ভত বক্তব্য আগবায়।
1: 1 আগস্ট তারিখে আমি অরুণোদয় আঁচনি পুনের আরম্ভ করল। 6 আগস্ট তারিখের আমি নিযুত বাবু আর নিযুত ময়না আঁচনি আমি আরম্ভ করল। আর আজি আমি রহা সমষ্টির আমার সুলভ মূল্যর মসুর ডালি আর চেনি বিতরণের কার্যসূচীটিও আমি আরম্ভ করবলে ইয়াত সমবেত হয়েছো।
0: উদালগুড়ি, দক্ষিণ শালমারা, মানকাসর, পশ্চিম কার্বি আংলং আদি জেলাসমূহতো আজি এই কার্যসূচী রূপায়ণ করা হয়। দক্ষিণ শালমারার সদর হাতশিঙিমারীত জেলা আয়ুক্তর উপস্থিতিত হিতাধিকারীসকলক মসুর ডাইল আর চেনি বিতরণ করা হয়। এই আঁচনিখন বরপেটা জেলাতো বিধায়ক দীপক কুমার দাসের উপস্থিতিত মুকলি করা হয়। হিতাধিকারীসকলক সম্বোধন করে শ্রীদাসে কয় যে রাজ্যর জনসাধারণক সকাহ প্রদান আর খাদ্য সুরক্ষা অধিক সুদৃঢ় করার লক্ষ্যে সরকারে গ্রহণ করা এই পদক্ষেপে বিশেষ নিম্ন আর মধ্যমীয় পরিয়ালবর্গক উপকৃত করব। মরিগাঁও জেলাতো জেলা আয়ুক্ত সৃষ্টি সিংহে পূব রঙালধরা গাঁর ন্যায্য মূল্যর দোকানত অনুষ্ঠিত রেহাই মূল্যত মসুর ডাইল আর চেনি বিতরণের শুভারম্ভণি অনুষ্ঠানত অংশগ্রহণ করে। অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী কার্যসূচীর পোনপটিয়া সম্প্রচারেরও ব্যবস্থা করা হয়। দেশের অন্যান্য প্রান্তে হর ঘর তিরঙ্গা অভিযান আরম্ভ হয়েছে। এই অভিযানের অংশ হিসাবে সমদল সমবেত কণ্ঠত বন্দে মাতরম পরিবেশন আদি কার্যসূচী অনুষ্ঠিত হয়েছে। ডিব্রুগড়ের বিধায়ক প্রশান্ত ফুকনের বাসগৃহত কালি ডিব্রুগড় সমষ্টির তিনটা মন্ডলের কর্মকর্তাসকলের উপস্থিতিত এখন সভা অনুষ্ঠিত হয়। সভাত তিরঙ্গা সফল আর সর্বাঙ্গীনভাবে রূপায়ণের এই দেশপ্রেমূলক কার্যসূচী সকল স্তরের রাইজর মাজলৈ লৈ যোৱা সন্দর্ভত আলোচনা করা হয়। বজালি জেলাতেও হারঘাট তিরঙ্গা কার্যসূচী গ্রহণ করা হয়েছে। এই কার্যসূচীর অংশ হিসাবে জেলাখনত একটা বৃহৎ রেলী উলিওয়া হয়। দেশপ্রেম আর রাষ্ট্রীয় ঐক্যর বার্তা কহিয়ায় উলিওয়া এই রেলীত ভালে সংখ্যক লোকে অংশগ্রহণ করে। পাঠশালার 27 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথের উড়ন সেতুরপরা আরম্ভ করা তিরঙ্গ রেলী পাঠশালা নগরের মাজেরে বজালি জেলা পরিষদের কার্যালয়লৈ উলিওয়া হয়। রেলীত অংশগ্রহণকারীসকলে হাতে হাতে রাষ্ট্রীয় পতাকা লৈ দেশপ্রেমমূলক স্লোগান দি রাষ্ট্রীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করে। ইয়ার অংশ হিসাবে কালি জেলা আয়ুক্ত কার্যালয়েরপরা রাষ্ট্রীয় ঘাইপথে এটা সাইকেল রেলীও উলিওয়া হয়। পরহিল পদযাত্রা আর তার পরবর্তী দিন রঙ্গলি প্রতিযোগিতা অনুষ্ঠিত হব। অহা 14 আগস্ট বিভাজন বিভীষিকা স্মরণ দিবস পালন করা হব। স্বাধীনতার ইতিহাস, দেশ বিভাজনের সময় সংঘটিত মানবীয় দুর্যোগের স্মৃতি আর দেশের ঐক্য অখণ্ডতার প্রতি সজাগতা সৃষ্টির উদ্দেশ্যে এই কার্যসূচীসমূহ অনুষ্ঠিত করা হব। শ্রীভূমি জেলাতো আজি ত্রিরঙ্গ পতাকালৈ সমদল উলিওয়া হয়েছে। জেলা আয়ুক্ত কার্যালয়েরপরা এই সমদল উলিওয়া হয়। ইপিনে অসম রাজ্য গ্রামীণ জীবিকা অভিযান আর রাষ্ট্রীয় নগরীয় জীবিকা অভিযানের আত্মসহায়ক গোটে প্রস্তুত করা রাষ্ট্রীয় পতাকা 14 আগস্ট পর্যন্ত জেলাখনের সরকারী কার্যালয় আর বজার এলাকার 35টা বিক্রী কেন্দ্রত পোয়ার ব্যবস্থা করা হয়েছে। আজিরেপরা 15 আগস্টলৈ জেলাখনের সরকারী কার্যালয়, শিক্ষানুষ্ঠান আর রাজহুয়া ভবনসমূহ ত্রিরঙ্গ পতাকার তিনটা রঙের পোহরে আলোকিত করা বন্দে মাতরম বিষয়বস্তুর ত্রিরঙ্গ আলপনা আর প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। 12 আগস্ট বিয়লি সাইকেল সমদল, 13 আগস্ট বন্দে মাতরম বিষয়বস্তুরে সাংস্কৃতিক অনুষ্ঠান আর 14 আগস্ট বিভাজন বিভীষিকা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হব। ইয়ার মাই গভ পোর্টেলত অনলাইন কুচ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়েছে। উত্তর পূব সীমান্ত রেলওয়ে ইয়ার অধীনের সমগ্র এলাকাত এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। গুরুত্বপূর্ণ স্টেশন সমূহত রাজহুয়া ঘোষণা প্রণালীর জড়িয়ে রাষ্ট্রীয় গীত বন্দে মাতরম বাদ্যযন্ত্র সহায়ত পরিবেশন করা হয়েছে। আপনাদের বাতরি শুনেছে আকাশবাণীর পড়া। রাজ্যের অন্যান্য প্রান্তে গোয়ালপাড়া জেলাতো 80 সংখ্যক স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি চলি আছে। গোয়ালপাড়া জেলা প্রশাসনে শহরখনের JTS খেলপথারত কেন্দ্রীয়ভাবে পালন করবলগীয় স্বাধীনতা দিবস উপলক্ষে পেরেডর আখড়া চলি আছে। অসম আরক্ষী, গৃহরক্ষী বাহিনী, সৈনিক স্কুলের আন আন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীসকলে এই পেরেডত অংশগ্রহণ করব। ইপিনে স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা আরক্ষী প্রশাসনে নিরাপত্তা ব্যবস্থা কটকটিয়া করে তুলিছে। স্থলপথর জলপথতো আরক্ষী তালাচী অভিযান অব্যাহত রাখিছে। জেলাখনত স্বাধীনতা দিবসের প্রস্তুতি সন্দর্ভত জেলা উপায়ুক্ত বিদ্যুৎ বিকাশ বরা ভূঞায় আমার সংবাদদাতার আগত এইদরে কয়।
2: গোয়ালপাড়া জেলার

0: সাংস্কৃতিক কেন্দ্রভাবে হয় গোয়ালপাড়া টাউনত, আর তার আমার প্রস্তুতি চলি আছে পুলিশের বা বিভিন্ন স্কুল কলেজের যিনি ছাত্র ছাত্রীয়ে পার্টিসিপেট করব, আর পুলিশের আমার কন্টিজেন্সও আছে, হোমগার্ডেরও আছে। আমি যিনি যাবতীয় ব্যবস্থা লোবলগিয়া আছে সেইখানে আমি প্রত্যেক বছর ধরে লই আছো। এবারেও
1: নিট বিষয়ক লৈ ছাত্র ছাত্রীর প্রতিবাদের সময় আরক্ষী ভূমিকাকে ধরে বিভিন্ন বিষয় সৃষ্টি হওয়া হুলস্থূলীয় পরিস্থিতির পরিপ্রেক্ষিত আজি সংসদের উভয় সদনের কার্যক্রমণিকা দিনের 2 বজাল স্থগিত রখা হয়। 12 বজাত সদন পুনের মিলিত হওয়ার পাছত আইন আর ন্যায় দপ্তরের রাজ্যমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালে ন্যায়াধীকরণ সংস্কার বিধেয়ক 2026 সদনত উত্থাপন করে। এই বিধেয়কের জড়িয়ে ন্যায়াধীকরণের প্রশাসনীয় কাম কাজ শক্তিশালী করার উপরি ন্যায়াধীকরণের অধ্যক্ষ আর সদস্য সকল নিযুক্তির ক্ষেত্রে স্বচ্ছতা আর সামঞ্জস্য বর্তায় রখার লক্ষ্য লওয়া হয়েছে। এই বিধেয়কের জড়িয়ে রাষ্ট্রীয় ন্যায়াধীকরণ আয়োগ গঠনেরও প্রস্তাব দিয়া হয়েছে। কয়লা আর খনি মন্ত্রী জি কিষাণ রেড্ডিয়ে সদনত খনি আর খনিজ সংশোধনী বিধেয়ক 2026 উত্থাপন করে। ইয়ার জড়িয়ে 1957 চনের খনি আর খনিজক উন্নয়ন আর নিয়ামক আইনের সংশোধনী বিচরা হয়েছে। সমবায় দপ্তর রাজ্যমন্ত্রী মুরলীধর মহলে আজি লোকসভাত রাষ্ট্রীয় সমবায় উন্নয়ন নিগম সংশোধনী বিধেয়ক 2026 উত্থাপন করে। ইয়ার জড়িয়ে 1962 চনের রাষ্ট্রীয় সমবায় উন্নয়ন নিগম আইনের সংশোধনীর প্রস্তাব দিয়া হয়েছে। রাজ্যসভাতো আজি একে বিষয়ক লৈ সৃষ্টি হওয়া হুলস্থূলীয় পরিস্থিতির বাবে সদনের কাম কাজ দুপরিয়া 12 বজাল স্থগিত রখা হয়। দিনের 11 বজাত উচ্চ সদন মিলিত হওয়ার সময় কেন্দ্রীয় মন্ত্রীসকলে সদনত সংশ্লিষ্ট মন্ত্রালয়ের প্রতিবেদন সমূহ দাখিল করে। বিত্ত সন্দর্ভত সংসদীয় সমিতির সঙ্গে জড়িত বিভাগের প্রতিবেদন, গৃহ নির্মাণ আর নগর পরিক্রমা, রেলওয়ে, সামাজিক ন্যায় আর সবলীকরণ বিভাগের প্রতিবেদনও দাখিল করা হয়। আজি রাষ্ট্রীয় পেলু নির্মূলকরণ দিবস। এই উপলক্ষে তামুলপুর জেলা প্রশাসন আর রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযান উদ্যোগত আজি তামুলপুর সরকারি এম ভি স্কুল প্রাঙ্গণত জেলাভিত্তিক রাষ্ট্রীয় পেলু নির্মূলকরণ দিবস 2026 শুভারম্ভ করা হয়। এই অনুষ্ঠানত মন্ত্রী বিশ্বজিৎ দৈমারীর জেলা আয়ুক্ত সিমিকরণ, ভালেসংখ্যক স্বাস্থ্যকর্মী, বিদ্যালয়খনের শিক্ষক শিক্ষয়িত্রী আর ছাত্র ছাত্রীসকলে অংশগ্রহণ করে। কণ কণ ছাত্র ছাত্রীসকল স্বাস্থ্য সুরক্ষিত করে রখার পেলুজনিত রোগের পর পরিত্রাণ পার উদ্দেশ্যে এই বিশেষ দিবস পালন করে অহা হয়েছে, যাতে ছাত্র ছাত্রীসল এই সন্দর্ভত সচেতন করবেন। শিশুসক পেলুর সংক্রমণ প্রতিরোধ আর স্বাস্থ্য সুনিশ্চিত করার লক্ষ্যে সমগ্র দেশের বজালী জেলাতো আজি রাষ্ট্রীয় কৃমিনাশক দিবস পালন করা হয়। বজালী জেলার নিত্যানন্দ খণ্ডর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত বাপুজি এম ই স্কুলত অনুষ্ঠিত এই কার্যসূচীর স্বাস্থ্য বিভাগের বিষয়া কর্মচারী, বিদ্যালয় কর্তৃপক্ষ, স্বাস্থ্যকর্মী আর শিক্ষার্থীসকলে অংশগ্রহণ করে। উল্লেখযোগ্য যে পেলু নির্মূলকরণের জড়িয়ে শিশুসকলের রক্তাল্পতা রোগ হ্রাস পোৱাৰ লগতে মানসিক প্রগতি সাধন হয়। তদুপরি ইয়ার জড়িয়ে শিশুসকলে অধিক পরিপুষ্টি লাভ করে আর শারীরিক বিকাশও সুচল হয়। বানপীড়িত কৃষকক সকাহ দিয়ার উদ্দেশ্যে কৃষিমন্ত্রী পীযুষ হাজরিকা আজি শিবসাগর জেলার ডিমোর আহোম পথারত উন্নত জাতের ধানের কঠিয়া সিঁচে। শিবসাগর জেলা কৃষি বিভাগের উদ্যোগত নিতাই পুখুরী কৃষি চক্রর সমূহিয়া কঠিয়াতলীত এই কার্যসূচী অনুষ্ঠিত হয়। বাতৰি শেষ করার আগে প্রধান বাতৰি কেইটা আকৌ এবাৰ। নগাঁওর রহাত খাদ্য সুরক্ষা আর পরিপুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মসুর ডাইল আর চেনি বিতরণ কার্যসূচীর শুভারম্ভ। দেশের অন্যান্য প্রান্তেও হর ঘর তিরঙ্গা অভিযান আরম্ভ। নিট আর বিভিন্ন বিষয়ত সৃষ্টি হওয়া হুলস্থূলীয় পরিস্থিতির পরিপ্রেক্ষিত উভয় সদনের কার্যক্রমণিকা দিনের 2 বজালে স্থগিত আর রাষ্ট্রীয় পেলু নির্মূলকরণ দিবস উপলক্ষে রাজ্যজুড়ি সজাগতা অভিযান। এটির বাতরি ইমানতে অন্ত পড়িল। পরবর্তী বাতৰি বুলেটিন সন্ধ্যা 6 বজাত শুনিবলৈ পাব।
2: মিডিয়াম ৱেভৰ 411.5 মিটাৰত 729 কিলোহাৰ্টজত, এফ এম বেণ্ডৰ 101.6 মেগাহাৰ্টজত আৰু নিউজ অন এআইআৰ মোবাইল এপত। এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। আমাৰ এতিয়াৰ বিভিন্ন দায়িত্বত আছে ডিউটি ৰুমত তুলিকা দেৱী, নিয়ন্ত্ৰণ কক্ষত আতিকুৰ ৰহমান, কৌস্তভ দাস, হৰমোহন বৰ্মন আৰু মায়ামণি শৰ্মা, ট্ৰান্সমিটাৰত ধ্ৰুৱজ্যোতি বৰ্মন আৰু আছিফ আহমেদ, এফ এম ট্ৰান্সমিটাৰত সিদ্ধেশ্বৰ বড়ো, ডিউটি ৰুমৰ সহায়কাৰী ভৱেন শৰ্মা আৰু ষ্টুডিঅ'ত মই জুৰি মদাহী।
3: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। সমশ্রোতাকে নমস্কার জনাই আরম্ভ করছো গয়া শ্রোতার অনুষ্ঠানটি। আজির অনুষ্ঠানত আগবাইছো গরুখুটি পশ্চিম।

0: ন্যায়াধীকরণ আয়োগ গঠনেরও প্রস্তাব দিয়া হয়েছে। কয়লা আর খনি মন্ত্রী জি কিষাণ রেড্ডিয়ে সদনত খনি আর খনি সংশোধনী বিধেয়ক 2026 উত্থাপন করে। ইয়ার জড়িয়ে 1957 সনের খনি আর খনিজ উন্নয়ন আর নিয়ামক আইনের সংশোধনী বিচরা হয়েছে। সমবায় দপ্তর রাজ্যমন্ত্রী মুরলীধর মহলে আজি লোকসভাত রাষ্ট্রীয় সমবায় উন্নয়ন নিগম সংশোধনী বিধেয়ক 2026 উত্থাপন করে। ইয়ার জড়িয়ে 1962 সনের রাষ্ট্রীয় সমবায় উন্নয়ন নিগম আইনের সংশোধনী প্রস্তাব দিয়া হয়েছে। রাজ্যসভাতো আজি একে বিষয়ক লৈ সৃষ্টি হওয়া হুলস্থূলীয় পরিস্থিতির বাবে সদনের কাম কাজ দুপরিয়া 12 বজাল স্থগিত রখা হয়। ডিব্রুগড় পৌর নিগমের মেয়র ডাক্তর সৈকত পাত্র, উপমেয়র উজ্জ্বল ফুকনের লগতে রেল বিভাগের উচ্চ পদস্থ বিষয়াসকলে আজি এটা অত্যাধুনিক গাড়ি পার্কিং ব্যবস্থার স্থান পরিদর্শন করে। রেলওয়ের অব্যবহৃত মাটিখিনিত এটা অত্যাধুনিক বহুমহলিয়া গাড়ি পার্কিং ব্যবস্থা স্থাপন করবলে উপমেয়র উজ্জ্বল ফুকনে নতুন দিল্লির কেন্দ্রীয় রেলমন্ত্রীলৈ এখন পত্র প্রেরণ করেছে। কেন্দ্রীয় মন্ত্রী তথা স্থানীয় সাংসদ সর্বানন্দ সোণোৱালের তৎপরতা এই গাড়ি পার্কিং নির্মাণের বাবে ব্যবস্থা গ্রহণ করা হব বলে রেলওয়ে বিভাগের সূত্রে প্রকাশ করেছে। আজি রাষ্ট্রীয় পেলু নির্মূলকরণ দিবস। এই উপলক্ষে তামুলপুর জেলা প্রশাসন আর রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযান উদ্যোগত আজি তামুলপুর সরকারি এমভি স্কুল প্রাঙ্গণত জেলাভিত্তিক রাষ্ট্রীয় পেলু নির্মূলকরণ দিবস 2026 শুভারম্ভ করা হয়। এই অনুষ্ঠানত মন্ত্রী বিশ্বজিৎ দৈমারীর জেলা আয়ুক্ত সিমিকরণ, ভালেসংখ্যক স্বাস্থ্যকর্মী, বিদ্যালয়খনের শিক্ষক শিক্ষয়িত্রী আর ছাত্র ছাত্রীসকলে অংশগ্রহণ করে। শিশুসকলের পেলুর সংক্রমণ প্রতিরোধ আর তেওঁলোকৰ স্বাস্থ্য সুনিশ্চিত করার লক্ষ্যে সমগ্র দেশের লগতে বজালি জেলাতো আজি রাষ্ট্রীয় কৃমিনাশক দিবস পালন করা হয়। উল্লেখযোগ্য যে পেলু নির্মূলকরণের জড়িয়ে শিশুসকলের রক্তাল্পতা রোগ হ্রাস হওয়ার মানসিক প্রগতি সাধন হয়। তদুপরি ইয়ার জড়িয়ে শিশুসকলে অধিক পরিপুষ্টি লাভ করে আর তেওঁলোকৰ শারীরিক বিকাশও সুচল হয়। ডিব্রুগড় প্রেস ক্লাবর ডি বিংশতিতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শিক্ষাবিদ অশোক বরগোহাই সোঁৱৰণী সাংবাদিকতা বঁটা যুব সাংবাদিক টমাছ বুড়াগোহাঁক প্রদান করা হব। অহা 14 আগস্টত বর্ণিল কার্যসূচীরে এই হবলগীয়া প্রতিষ্ঠা দিবসের মুক্তি সভা টমাছ বুড়াগোহাঁক এই বঁটা দিয়া হব। বাতৰি শেষ করার আগতে প্রধান বাতৰি কেইটা আকৌ এবার। নগাঁওর রহাত খাদ্য সুরক্ষা আর পরিপুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মসুর ডাইল আর শ্রেণী বিতরণ কার্যসূচীর শুভারম্ভ। দেশের অন্যান্য প্রান্তে হাড়ঘাট তিরঙ্গা অভিযান আরম্ভ। আর ধেমাজির অরুণাচল সীমান্ত দুর্বৃত্ত আক্রমণত 11 জন লোক গুলিবিদ্ধ। এটার আঞ্চলিক বাতর ইমানে, পরবর্তী বাতর সন্ধ্যা 6:45 শুনবলে পাব।
1: এয়া আকাশবাণী গুৱাহাটী মহাবাহু কৃষি জগত।
2: প্রিয় শ্রোতা নমস্কার, মই ভাস্কর জ্যোতি আচার্য আরম্ভ কৰিছো আজির কৃষি জগত অনুষ্ঠান। আজি আমি আলোচনার বিষয় হিসাবে লৈছো ব্যবসায় ভিত্তিক গাহৰি পালন আর প্রতিষেধক ব্যবস্থা। আর এই বিষয়ত আলোচনা কৰিবলৈ দুগৰাকী সমল ব্যক্তিক আজি আমি আমন্ত্রণ জনায় আনিছো। এগৰাকী হৈছে গুৱাহাটীর শ্রেণীকুঠিত থকা কি ভিলেজ আসনির এগারী প্রশিক্ষক ডক্টর চন্দন কুমার শরণিয়া,
3: নমস্কার।
2: আর লগতে আছে রানীস্থিত মূল গাহরি প্রজনন পামর পশু চিকিৎসা বিষয়া ডক্টর অলিভা দাস,
4: নমস্কার।
2: দুইগারীকে স্বাগতম। এতিয়া আজি আমার যে বিষয় হয়েছে ব্যবসায় ভিত্তিক গাহরি পালন আর প্রতিষেধক ব্যবস্থা, গতি ব্যবসায় ভিত্তিক গাহরি পালন বলে কারে আমি ভাবো যে এতিয়ালৈকে যিমানখিনি দেখিছোঁ আমাৰ গোটেই অসমৰ বা উত্তৰ পূৰ্বাঞ্চলৰ যিমানবিলাক জনজাতীয় সমাজ আছে তাত আমি গাহৰি থকা দেখোঁৱেই, যিহেতু আমাৰ মূলতঃ কৃষিভিত্তিক সমাজ ব্যৱস্থা। তাত গৰু, গাহৰি, হাঁহ, কুকুৰা সেইবিলাক এখন ঘৰত থাকে, একোখন আমাৰ যিটো গ্ৰাম্য সমাজৰ ঘৰৰ যিটো ব্যৱস্থা তাত থাকেই। গতিকে তাতেই তেওঁলোকে গাহৰি বিক্ৰী কৰে, গাখীৰ বিক্ৰী কৰে, সেইবিলাক দুই পইচা তেওঁলোকৰ ঘৰলৈ আহে, জীৱিকাৰ একোটা বাট। গতিকে আজিৰ তাৰিখত কিন্তু গাহৰি পালনটো আগতকৈ ব্যাপক হৈছে। কোনোবাই যদি 4-5টা গাহৰি ঘৰতে পুহিছে, আমি জনজাতীয় সমাজতো দেখোঁ বাৰীৰ পিছফালে চৰি থাকে, চাংখনৰ মিচিংসকলৰ মাজতো আমি দেখিছোঁ চাঙৰ তলতে থাকে, চৰি থাকে, যিকোনো ধৰণে থাকে, বোকাই টোকাই লেটি থাকে। কিন্তু ব্যৱসায় ভিত্তিক বুলি ক'লে আজিৰ তাৰিখত সেয়া বিজ্ঞানসন্মত হ'বই লাগিব, নহয়
3: নিশ্চয়।
2: গতিকে সেই বিজ্ঞানসন্মত গাহৰি পালন বুলি ক'লে আপুনি থোৰতে কি ক'ব শৰণীয়া ডাঙৰীয়া?
3: আমি জানো যে আমাৰ গ্ৰাম্য অৰ্থনীতি টনকিয়াল কৰাৰ ক্ষেত্ৰত পশুপালনে যথেষ্টখিনি অৰিহণা যোগাইছে। এই পশুপালনৰ ভিতৰত আপোনাৰ গাই গৰু পালন, গাহৰি পালন, ছাগলী পালন, হাঁহ কুকুৰা পালন

0: সেলফিটো পার্টি লাগিব। প্রথমে চ্যাম্পিয়নৰ লগত সেলফি লম। আইডিয়া, ইয়াতেই পার্টি করিম। পিজ্জা পার্টি, ইয়ে! তোমার কার্ড আর পিন দিয়া, মূর কার্ডর ডিটেইলস মই মূর নিজেই দি দিম। আরবিআই কয় আপনার পিন, ওটিপি, সিভিভি বা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড আনর লগত শেয়ার নকৰিব। অনলাইন ব্যাংকিং কেবল নিজের কম্পিউটার, মোবাইল বা সিকিউর নেটওয়ার্কের পরাহে করিব।
1: বাই গার্লস, কোন ফালে গৈছা?
0: শুনা নাই?
1: নো শেয়ারিং।
0: আরবিআই কয় জানি লও, সতর্ক হও।
2: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু, আগবঢ়াইছো ক্রীড়া বার্তা।

0: বহুত টাকা লাগিব, পনেরো দিনের পাছতে মোক টাকা লাগিব পারে, লিখিলে পঠাবি কিন্তু।
1: টাকার কারণে তো চিন্তা করব নালাগে বোপাই, তই মাথো ভালদরে পড়া শুনা করবি, শহরের কথা সাবধানে হিসাব করে চলিব লাগিব।
0: যাও আয় থাকিবি,
2: পয়সা পাতির কথা চিন্তা নকরবি, পয়সা পাতি যি লাগে খবর পঠিয়াবি পঠিয়াই থাকিব, তই মাথো দেহাতুলেহে চিন্তা করবি, দেহাতো চাবি বোপাই, চিঠি দি থাকিবি বোপাই, ভালকে থাকিবি।
0: দিম দিম, তহতে চিন্তা নকরবি।

0: বিশ্বাস রাখ, চিন্তা কর, কিবা এটা করিব পারিবি। সদায় তো এনেদরে থাকাতো মই কেতিয়া সহ্য করিব নোৱাৰিম।
1: মই চেষ্টা করিম দেবী, মই চেষ্টা করিম।